तुम मगर सामने आप ही जाया करो, लाजमी है कि मैं तुमसे पर्दा करूं। इस gezongen door Alka Yachnik en Abhijit en kwam uit de film Raas. En daar komt dit prachtig liedje, gezongen door Tanchik Bachi. Uit de film Shersha, Kirata Lumbia Lumbia. Hey. Oh, ik ben zo verliefd hierop.

पत्थर वर्गीय आज इस गजोंग दो रणवीर एंड बी प्राक। Het volgende liedje in het programma Gitong Keleher via Radio SBS is gezongen door Vijay Benedict en Chorus. I'm a Disco Dancer.